এগিতকে গাউন রোদ শত্রুঘ্ন সিনহা বিপিন বিহারি দাস আর হুন্মঞ্চ সঙ্গুয়ারি মন। তো ভাই বিন মন ফের বলে গোট গীত আসতা আলে এ গীতকে বলে শুনু এ গীতকে গাওলা সে শত্রুঘ্ন সিনহা আর হুন্মঞ্চ সঙ্গুয়ারি মন।

তো ভাই বোন, এই গীতকে তো শুনলু। এই গীতকে গাউন রোত লক্ষেশ্বর ক্ষুদ্রাম আর হনুমঞ্চ সঙ্গোয়ারি। তো ভাই বোন মচো যা তো।

0: কে উসানু সঞ্চো হাসি মজাক বিতি বলে সময় সময় নে আমকে
1: হতার বল জরুরি আয় আমচো জীবনানে জানসিত কি কয় কসন মুসিবত মন বলে এসে সমস্যা মন বল হয়েছে তো আসন সময় নে আমকে হাসি খেলি নে বল রলো নে আসন গীত গোবিন্দ বল শুনলো না আচ্ছা লাগু আয় আর তো দিদি মই এ বলতে রহে কি তু চো লগ তো খুবই আসে জ্ঞান আর খুবই কলা বল আসে আসন গোট গোটনে তো গোঠা রলে আমচো সময় নিসারে ওন তো আসিছি মাত্র সরাসরি বের আর কাই গোটক কবিতা নাহল কাহিনী জোন বলে সুরতা আস জারন কে খিনি শোনাও
0: আজি কালি তো সাবন চো দিন হ্যাঁ
1: হ্যাঁ
0: আসন তো
1: হ্যাঁ
0: হ্যাঁ আর সফাই দাদা মিন তো আমার মহাদেব বাবা চো পূজা করসো
1: করসো
0: হ্যাঁ আর মাংসো তাপনার দুঃখ দুবিধা সাংসো
1: সাংসো হ্যাঁ হ্যাঁ
0: মহাদেব উপরে চো গোটক গীত শোনায় চার লাইন
1: হ্যাঁ হ্যাঁ